সারি ছয়ন রাজা নমস্কার সারে দৌলত লে পরিপূর্ণ হোস পবন যাই নাই পরে কাগারে মন রাখুন সবলে দুর্যোধন সমা